0: বাবু
1: ই বাবু ঝটে উঠ তো ছিটো উঠ না আপনি বিহি বিষে জস্তো ছ বুহারি কো লাগি গহনা কিন জানু পরি না উঠ তো ছিটো
2: হো
3: ও তো এ আমা বড় কা জানি ভন্নু তো
1: কইলা মুখ ধুনে অনি এই আমরাই বেশি শহরকো ভীমসেন স্থান চোকমা ছ নি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল জানে সুনচাঁদী র হীরাকা ভনে জস্তে গহনা পাইনে ঠাউ ভনেকই জয়লক্ষ্মী সুনচাঁদী পসল হো ত
4: 2045 সাল দেখি নিরন্তর তপাইকৈ সেবামা সমর্পিত জয়লক্ষ্মী সুনচাঁদী পসলমা তৈয়ারিকা সবই খালি গরগহনা অর্ডার অনুসার আধুনিক ডিজাইনমা সুনচাঁদী র হীরাকা গরগহনা বনাউনুকা সাথেই কম্পিউটার তৌল দ্বারা নাপজাঁচ গরি গ্যারেন্টিকা সাথ খরিদ বিক্রি গরিন্ছ
3: জয়লক্ষ্মী সুনচাঁদী পসল বেশি শহর নগরপালিকা 8 ভীমসেনী স্থান লমজুং প্রোপাইটার বম বাহাদুর বিশ্বকর্মা র সুরজ বিশ্বকর্মা সম্পর্ক ফোন নম্বর 066-520-209 র মোবাইল নম্বর 98-460-58-565 রাশি অনুসারক পত্থরকা লাগি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল নাই সমজনুহোস
5: अब पाउनुहोस् ओर्लिङको दमदार अफरमा 100 MBPS को इन्टरनेट र नेट टिभी मात्र ₹950 यो अफर सीमित अवधिका लागि मात्र लागू हुनेछ थप जानकारीका लागि 98-028-44-010 98-028-38-526 सम्पर्क गर्नुहोला सम्पर्क कार्यालय ओर्लिङ कम्युनिकेसन लिमिटेड शाखा कार्यालय बेसी सहर गेटवे हिमालयन रिसोर्टको भन्दा दुई घर माथि उल्लेखित रकममा 13% भ्याट एक्स्ट्रा लाग्नेछ
1: বাবু এ বাবু ঝটে উঠ তো ছিটো উঠ না আপনি বিহি বিষে জস্তো ছ বুহারি কো লাগি গহনা কিন জানু পরি না উঠ তো ছিটো
3: ও তো এ আমা বড় কা জানি ভন্নু তো
1: কইলা মুখ ধুনে অনি এই আমরাই বেশি শহরকো ভীমসেন স্থান চোকমা ছ নি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল জানে সুনচাঁদী র হীরাকা ভনে জস্তে গহনা পাইনে ঠাউ ভনেকই জয়লক্ষ্মী সুনচাঁদী পসল হো ত
4: 2045 সাল দেখি নিরন্তর তপাইকৈ সেবামা সমর্পিত জয়লক্ষ্মী সুনচাঁদী পসলমা তৈয়ারিকা সবই খালি গরগহনা অর্ডার অনুসার আধুনিক ডিজাইনমা সুনচাঁদী র হীরাকা গরগহনা বনাউনুকা সাথেই কম্পিউটার তৌল দ্বারা নাপজাঁচ গরি গ্যারেন্টিকা সাথ খরিদ বিক্রি গরিন্ছ
3: জয়লক্ষ্মী সুনচাঁদী পসল বেশি শহর নগরপালিকা 8 ভীমসেনী স্থান লমজুং প্রোপাইটার বম বাহাদুর বিশ্বকর্মা র সুরজ বিশ্বকর্মা সম্পর্ক ফোন নম্বর 066-520-209 র মোবাইল নম্বর 98-460-58-566 রাশি অনুসারক পত্থরকা লাগি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল নাই সমজনুহোস
6: সুনিতা আ গরদ
7: বোকে মেরো দাস সবে কিরালে খাকো ছ
6: গর নাকে আ গর ম হেরছু
7: আ
6: ছি কস্তো গনাকো দাঁত মাজদাইন হো
7: ঠুলো স্বরমা নকরাও না মলাই লাজ লাগছ কে
6: বেশি সরকো সেরা ওরালোমা রহেকো ভূপুসনিক ডেন্টাল হোমা যাও না দাঁত সম্বন্ধী সবই সমস্যাকে উপচার গরিন্ছ ভূপুসৈনিক ডেন্টাল হোমমা অব কম্পিউটার বাট দাঁত কো যাচ গর্নে দাঁত কো ভিডিও এক্সরে গর্নে বরিষ্ঠ ডেন্টাল ডাক্তার বাট দাঁত কো যাচ গর্নুকা সাথে দাঁত ভর্নে দাঁত নিকাল্নে নয়া দাঁত রাখ্নে র ভর্তি হুনিহরুকা লাগি ফিক্স দাঁত রাখিন্ছ হপ্তাকো সাতে দিন দাঁত কো সেবা উপলব্ধ ছ
8: नोट यहाँ हरेक महिनाको अन्तिम शनिबार बाङ्गाटेडा दाँत मिलाउने सेवा शुभारम्भ भएको जानकारी गराइन्छ
9: भूपुसैनिक डेन्टल होम प्राली बेसी सहर नगरपालिका 8 सेरा ओरालो लमजुङ
10: प्रोपाइटर बालकृष्ण वाग्ले र बीडीएस डाक्टर सीसा अधिकारी
9: सम्पर्क फोन नम्बर 066-521-429 मोबाइल नम्बर 98-414-84-440
6: बुढा ए बुढा यसपालि बैशाखमा हाम्रो छोराको बिहे गर्ने भनेको होइन भन्या
3: हुन त हो नि बुढी तर यो घरको हालत हेर त फेरि अब तरकारी फलफुल र बाली नाली लाउने बेला पनि भएको छ कहाँ जाने के गर्ने म त केही सोच्नै सकेका छैन यो सबै सामान एकै ठाउँमा पाइने पसल कहाँ होला कुन्नी
6: किन चिन्ता लिनुहुन्छ बुढा पहिला जुन तारा रेस्टुरेन्ट सञ्चालन गर्नु भएको दाई भाउजूले हाम्रै बेसी सहर नगरपालिका 8 तेह्रमा सिबिएस तथा बिउ बिजन भण्डार सञ्चालन गर्नु भएको छ त त्यहाँ तपाईँले भन्नुभएको सबै सामान पाइन्छ बुढा
0: हाम्रा सेवाहरू हामी कहाँ सिजन अनुसारका तरकारी फलफूल र घाँसका बिउहरू पाइन्छ र सबै किसिमका मकैका बिउहरू पाइनुका साथै होलसेल मूल्यमा रासायनिक मल पनि पाइन्छ।
2: सिबेस तथा बिउ बिजन भण्डार बेसीसहर नगरपालिका 8 सेरा लमजुङ प्रोप्राइटर सृजना श्रेष्ठ।
0: सम्पर्क नम्बर 98462 18202 र 98403 19789।
2: सिबिएस तथा बिउ बिजन भण्डार बेसीसहर नगरपालिका 8 सेरा लमजुङ।
0: नोट, सबै किसिमका धान मकै तथा तरकारीका बिउहरू पाइन्छ।
11: शान्ति र विकासको लागि हाम्रो आवाज रेडियो चौतारी 91.4 मेगाहर्ज।

0: বাবু,
1: এ বাবু, ঝটে উঠ তো, ছিট উঠ না, আপনি বিহে বিষে যত বুহারীকে লাগি গহনা কিন জানু পড়ি না, উঠ তো ছিট।
2: হো তো এ আমা, বরু কাহ জানি ভন্ন তো,
1: পহিলা মুখ ধুনে অনি এই আম্রে বেশি শহরকো ভিনসুলি স্থান চোকমা ছ নি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল জানে, সুনচাঁদী রা হীরাকা ভনে জস্তে গহনা পাইনে ঠাউ ভনেকই জয়লক্ষ্মী সুনচাঁদী পসল হো তা।
3: 2045 সাল দেখি নিরন্তর তপাইকৈ সেবামা সমর্পিত জয়লক্ষ্মী সুনচাঁদী পসলমা তৈয়ারিকা সবই খালে গরগহনা অর্ডার অনুসার আধুনিক ডিজাইনমা সুনচাঁদী র হীরাকা গরগহনা বনাউনুকা সাথেই কম্পিউটার তৌলদ্বারা নাপ যাচ গরি গ্যারেন্টিকা সাথ খরিদ বিক্রি গরিন্ছ।
4: জয়লক্ষ্মী সুনচাঁদী পসল বেশী শহর নগরপালিকা 8 ভীমসেনী স্থান লমজুং প্রোপাইটার বমবাহাদুর বিশ্বকর্ম র সুরজ বিশ্বকর্ম সম্পর্ক ফোন নম্বর 066-520-209 র মোবাইল নম্বর 9846-58565। রাশি অনুসর্ক পত্থরকা লাগি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল ল নাই সমজন হোস।
5: ওহো হেড স্যার, টাড়াই কো সাইদ হো কি কসো, বেশি শহর জানি ভয়ে সঙ্গে যাও ভাই।
6: কষ্ট ঠ্যাক্কই পার্নু ভো, হেরনুস না স্যার, বিদ্যালয় কো বার্ষিক উৎসব পনি আউনেই লাগ্যো, এসপটক ক্যালেন্ডার পনি ছাপনি পুরা ভয়েকো ছ, বেশি শহর কো নিউ জনপ্রেমী ছাপাখানা মা যাও কি ভনের নিস্কিয়েকো মত।
5: কায়দা কো কুরা গর্নু ভো স্যার, ম পনি কা জানি হোলা ভনের সোচি রহেকো থি, হাম্রো পনি আইডি কার্ড, নিমন্ত্রণা কার্ড, প্রমাণপত্র ছাপনু পর্নি, গাউকাই পসলকো বিল পনি বানাউনু ছ।
7: নিউ জনপ্রেমী ছাপাখানামা ছপাই সম্বন্ধে সম্পূর্ণ কাম গরিন্ছ। লংসুংমা নাই পহিলো পটক স্থাপিত বিগত 35 বর্ষ দেখি সেবা দিদাই আইরহেকো নিউ জনপ্রেমী ছাপাখানামা বিবাহ কার্ড, নিমন্ত্রণা কার্ড, প্রমাণপত্র, মেডাল প্রিন্ট, কিতাব, পত্রপত্রিকা, ক্যালেন্ডার, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, পাসবুক লগায়তকো উচ্চ স্তরীয় প্রবৃত্তিবাট ছপাই কার্য গরিনুকা সাথেই সবই প্রকারকা ছাপ পনি বানাইন্ছ।
4: নিউ জনপ্রেমী ছাপাখানা বেশী শহর নগরপালিকা 8 নারায়ণস্থান চৌক লমজুং সম্পর্ক ফোন নম্বর 066-520-227 মোবাইল নম্বর 9842-49129 র 9841-52091।
2: কে টাউকো দুখনি, কে পেট দুখনি, কে দুখিয়া হো দুখিয়া হো, জানি এই বেলা পখালা লাগের হইরান হইন, কাহ জানি হলা কি করনে কি নগরনে, তৈলেই বিরামী ভয়ের কেই মেলো মিশে যাই।
7: বুয়া চিন্ত নগরনোস, ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম, এই বেশি শহরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাতো ছ নি, তেই যাম বরু।
2: হুঞ্ছ বুয়ারি, লৌ গই আলম, সারে গাড়ো বুয়া।
7: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা 8 সেরা,
3: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথে উচিত পরামর্শ দিইন্ছ, সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ। প্রোপাইটার সুভাষ দনাই, সম্পর্ক মোবাইল নম্বর 9845-64093।
8: হেরনে হেরাউনাকা সাথেই উপচার গর্নে হজুর তপাইঁকো সংস্কৃতি সংরক্ষণ তথা সামাজিক বিকাশ কেন্দ্রমা ধামী যাত্রী উত্থান সমিতি সঞ্চালন গরিয়েকো ছ। ইহা প্রাথমিক উপচার তথা পরামর্শ সম্বন্ধী শ্রী ধনবাহাদুর অসরপতি গুরুদ্বারা দয়াকো সেবাকাই গর্নে গরাউনে গরিন্ছ। সাথেই সমাজকো অগাড়ি দুঃখ বিরাম রোগকো বিশ্বাসকা সাথ উপচার গরিনে জানকারী গরায়ৌ হৈত। রোগকো বিবরণ,
9: কামনে রোগ,
8: বৌলাউনে রোগ,
9: ঢল্নে রোগ,
8: মূর্ছা পর্নে,
9: স্বপ্না নরাম্রো দেখ্নে,
8: ডরাউনে,
9: রিস উঠ্নে,
8: তর্সিনে,
9: খান মন নলাগ্নে,
8: চিলাউনে,
9: ঐঠন গর্নে,
8: কম্মর দুখ্নে,
9: হাত খুট্টা পোল্নে,
8: চপাউনে,
9: হাত খুট্টা দুখ্নে বা সুন্নিনে,
8: জ্যান কর্কর খানে,
9: মহিনাবারী গড়বড়ি,
8: বাজোপন,
9: ছাড়ে রোগ,
8: প্রেসার,
9: সুগার,
8: প্যারালাইসিস,
9: দম,
8: খোকি, টোকেকো নিলো দাম,
9: মানছে হরায়েকো,
8: সামান হরায়েকো,
9: মুনামুনা লাগেকো,
8: মেলমিলাপ গর্ন পর্নে,
9: দাঁত দুখেকো,
8: বিগার পরেকো,
9: পয়সা ফসেকো,
8: রক্সি ছুটাউনে,
9: ঘর বান্নে,
8: পিনাশ ভয়েকো,
9: টাউকো দুখ্নে,
8: গ্যাস্ট্রিক,
9: জন্ডিস ভয়েকো,
8: সতুর নষ্ট গর্নে,
9: বাক রোগ,
8: बान फर्काउने जस्ता रोगहरूको दैविक सांस्कृतिक गुरूबाट विश्वासका साथ उपचार गरिन्छ, साथै बुटी पनि बानिनेछ। हामीलाई सम्झनुहोस्, निराश हुनुहुने छैन।
9: जन्मेर कसले पो के लिएर आएको छ र मर्दा लानु पो के छ?
0: सम्पर्क स्थान सुन्दर बजार नगरपालिका वडा नम्बर 9 सिउडीबार लम्सुङ कृषक जागरण सहकारी अगाडि कृषि विकास बैंक नजिकै। सम्पर्क फोन नम्बर 97 69 77 68 60, 97 69 77 68 60 र 98 21 57 56 36, 98 21 57 56 36।
8: ग्रह व्यथा गुरुले दिएको ज्ञान कसलाई के था? आउनुहोस्, सोध्नुहोस्, खोज्नुहोस्, बुझ्नुहोस्, आवश्यकता अनुसारको उपचार गर्नुहोस्, रोगबाट मुक्त हुनुहोस्। जयराम गुरुदेव।

0: ভারে খন প্রলো শৈলী হতার লাই না
1: হই আছো নিবনে বছি জি তার মুই পিব মিমামি মার্বলারি প্রিয় বীর বিশেষর মুবা গঙ্গা আর্ট গ্যালারি রি ইয়াব মই বা আছো
0: নাই আম বীর তয়ার তড়ি বা তারে নাসর বজার লম্বি মু মেডাল কাপ ট্রফি প্রমাণপত্র ব্যানার কো বনেল পর্দি বীর ইয়াব মইলো খারে তারে প্রে আনসে দি
1: স গঙ্গা আর্ট গ্যালারি রি তত বনেব আছো
0: তর মি মার্বলর ফ্রিবা সাইনবোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্মাই বনিম রো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লম রো ছাল আসি ব্যাজ দি মায়া চিনো বনিম রো
1: তৈলে ভনেকো মইলে সবাই বুঝো কাঞ্ছা গঙ্গা আর্ট মা কি পাইন্ছ ভনেরে একপটক তৈলে সবাই ভন্দিও তা নেপালী ভাষামাই
0: বেশিসাহ নগরপালিকা সাত পুরানো ব্যাংক চোকমা রয়েছে গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্ট মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইনবোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাজ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিনুকা সাথেই মায়াকো চিনো প্রমাণপত্র মেডাল র ট্রফি পনি বনাইন্ছ সাথেই আমি কহা ললিত কলামা অধ্যয়ন গরেকা দক্ষ ব্যক্তিবাট ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং হরু বনাইনুকা সাথেই বিক্রি বিতরণ গরিন্ছ
2: পবিত্র গঙ্গা আর্ট গ্যালারি এন্ড ফ্লেক্স প্রিন্ট বেশিসহর নগরপালিকা সাথ পুরানো ব্যাংক চোক লংছুং প্রোপ্রাইটার বিনিতা দেবকোটা র গঙ্গা হিমালী ঘিমিরে সম্পর্ক ফোন নম্বর 0665313387 মোবাইল নম্বর 9842646648 র 9863018383
0: কিন হাসিয়া নি বুড়া তুলাই থর্কি নি করি
1: তালবারা হি ডেন্টাল কেয়ার সেন্টার মা পুরাই দাঁত আলেছেন বুড়ালে দেখাউন লাই হলা নি তুলাই থর্কি নি করি হাসিকা
0: উনা তো আমরা বালে নি তালবারাই মে রাখনু ভাল কে রে দাঁত আইলি সম্ম বলি আইছন লোকাল কুকুড়া কো হাড্ডি তো চপাউছন বুড়ালে
2: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালিমা নেপাল সরকারবাট মান্যতা প্রাপ্ত দন্ত সর্জন ডাক্টর অরুণ কুমার শাহ দ্বারা প্রদান গরিনে সেবাহরু দাঁত সফা গর্নে টলকাউনে র সামান্য শল্যক্রিয়া বচ্চা তথা বৃদ্ধ বৃদ্ধাকো দাঁতকো বিশেষ উপচার ভর্তি হুনেহরুকা লাগি দাঁত কলরকো সিসা রেজিন কম্পোজিট ভর্নে নদুখাইকন দাঁত নিকালে দাঁতকো এক্সরে গর্নে নমিলেকা বাঙ্গাটিঙ্গা দাঁত সিধা গরি মিলাউনে দাঁতমা সিসা সিমেন্ট র চাঁদি ভর্ণে ফিক্স দাঁত রাখনে সাথে দাঁত ঝিকনে রাখনে র বনাউনে মুখ গনাউনে দাঁতকো হর্ষ ঘিসাবাট রগত আউনে সুন্নিনে পিপ আউনে রোগকো বিশেষ উপচার গরিন্ছ
0: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রণালী বেশিসহর নগরপালিকা সাথ ভীমসেন স্থান লমজুং প্রোপাইটার জ্ঞানু কেসি সম্পর্ক মোবাইল নম্বর 9841632004 র 9191920981
3: हेर्ने हेराउनका साथै उपचार गर्ने हजुर तपाईँको संस्कृति संरक्षण तथा सामाजिक विकास केन्द्रमा धामी झाँक्री उत्थान समिति सञ्चालन गरिएको छ। यहाँ प्राथमिक उपचार तथा परामर्श सम्बन्धी श्री धनबहादुर असरपति गुरूद्वारा दयाको सेवाकाई गर्ने गराउने गरिन्छ। साथै समाजको अगाडि दुःख विराम रोगको विश्वासका साथ उपचार गरिने जानकारी गरायौं है त। रोगको विवरण:
4: काम्ने रोग,
3: बौलाउने रोग,
4: ढल्ने रोग,
3: मूर्छा पर्ने,
4: सपना नराम्रो देख्ने,
3: डराउने,
4: रिस उठ्ने,
3: तर्सिने,
4: खान मन नलाग्ने,
3: चिलाउने,
4: ऐठन गर्ने,
3: कम्मर दुख्ने,
4: हात खुट्टा पोल्ने,
3: चपाउने,
4: हात खुट्टा दुख्ने वा सुन्निने,
3: ज्यान करकर खाने,
4: महिनावारी गडबडी,
3: बाजोपन,
4: छारे रोग,
3: प्रेसर,
4: सुगर,
3: प्यारालाइसिस,
4: दम,
3: खोकी, टोकेको निलो दाम,
4: मान्छे हराएको,
3: सामान हराएको,
4: टुनामुना लागेको,
3: मेलमिलाप गर्न पर्ने,
4: दाँत दुखेको,
3: बिगार परेको,
4: पैसा फसेको,
3: रक्सी छुटाउने,
4: घर बान्ने,
3: पिनास भएको,
4: टाउको दुख्ने,
3: ग्यास्ट्रिक,
4: जन्डिस भएको,
3: सतुर नष्ट गर्ने,
4: बाक रोग,
3: बान फर्काउने जस्ता रोगहरूको दैविक सांस्कृतिक गुरुबाट विश्वासको साथ उपचार गरिन्छ। साथै बुटी पनि बानिनेछ। हामीलाई सम्झनुहोस्, निराश हुनुहुने छैन।
4: जन्मेर कसले पो के लिएर आएको छ र मर्दा लानुको के छ?
5: सम्पर्क स्थान सुन्दर बजार नगरपालिका वडा नम्बर 9 सिउँडीबार लमसुङ कृषक जागरण सहकारी अगाडि कृषि विकास बैंक नजिकै। सम्पर्क फोन नम्बर 97 69 77 68 97 69 77 68 र 98 21 57 56 36 98 21 57 36
3: ग्रह व्यथा गुरुले दिएको ज्ञान कसलाई के था आउनुहोस् सोध्नुहोस् खोज्नुहोस् बुझ्नुहोस् आवश्यकता अनुसारको उपचार गर्नुहोस् रोगबाट मुक्त हुनुहोस् जयराम गुरुदेव।